শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/

একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে তারা যেটাকে একটি খসড়া সমঝোতা স্মারক উল্লেখ করেছে সেটা স্বাক্ষরিত হতে চলেছে। ব্লুমবার্গ মঙ্গলবার 14 দফা নথিটির পাঠ প্রকাশ করে। এতে একটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে দৃশ্যত হরমুজ প্রণালী দিয়ে যান চলাচল 30 দিনের মধ্যে যুদ্ধ পূর্ববর্তী মাত্রায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানের পর চুক্তিটি কার্যকর হবে কিনা সেদিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। খসড়াটিতে বলা হচ্ছে, এই দলিলে স্বাক্ষর করার পর ইরান ও যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে তাদের মিত্রদের সঙ্গে নিয়ে লেবানন সহ সকল রণাঙ্গনের যুদ্ধ অবিলম্বে ও স্থায়ীভাবে সমাপ্তি ঘোষণা করবে। এতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 60 দিনের মধ্যে আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে। দলিলে বলা হচ্ছে যে চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে এবং ইরানে যে কোনো ধরনের হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। এতেও বলা হচ্ছে, 30 দিনের মধ্যে নৌ চলাচল সম্পূর্ণ মাত্রায় স্বাভাবিক করতে হবে। এতে আরও বলা হচ্ছে যে চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেবে। খসড়াটিতে বলা হচ্ছে, ইরান অবিলম্বে এমন পদক্ষেপ নেবে যাতে 30 দিনের মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসে। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে দলিলে বলা হচ্ছে, ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এতে আরও বলা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ভবিষ্যৎ এবং পারস্পরিকভাবে সম্মত অন্যান্য পরমাণু সংশ্লিষ্ট বিষয়গুলো একটি চূড়ান্ত চুক্তিতে সমাধান করা হবে। দলিলে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সম্মত হওয়া একটি সময়সূচি অনুযায়ী ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে আরও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করবে। খসড়ায় বলা হচ্ছে, কর্মসূচিটির জন্য কমপক্ষে 300 বিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করা হবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার এনএইচকে বলেছেন, শুক্রবার মধ্য সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশ কেন্দ্রে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে। G7 নেতারা একটি বিবৃতি প্রকাশ করে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন এবং হরমুজ প্রণালীতে অবাধ চলাচলের অধিকারকে সমর্থন করেছেন। বুধবার ফ্রান্সের এভিয়ান লে মাতে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে এটি প্রচার করা হয়। বিবৃতিতে সংঘাত নিরসনের লক্ষ্যে স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে স্বাগত জানানো হয়। নেতারা পুনরায় নিশ্চিত করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ রয়েছে বলে জানা যাওয়া সত্ত্বেও G7 নিশ্চিত করেছে যে কোনো বিধিনিষেধ বা ভাড়া আদায় করা ছাড়াই যাতায়াতের অধিকার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। প্রণালীটিতে সামুদ্রিক যান চলাচল পুনরায় শুরু করার জন্য ফ্রান্সের নেতৃত্বে একটি বহুজাতিক উদ্যোগ এবং যুক্তরাজ্যের প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর এতে জোর দেওয়া হয়। হরমুজ প্রণালী নিয়ে বৈশ্বিক ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে জ্বালানি সরবরাহ পথের বৈচিত্র্যকরণ ত্বরান্বিত করতেও জোট প্রতিশ্রুতিবদ্ধ।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের একটি আদালত 2022 সালের একটি প্রাণঘাতী দুর্ঘটনার অভিযোগে হোক্কাইদোর একটি ভ্রমণ পরিচালনা কোম্পানির প্রেসিডেন্টকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। হোক্কাইদোর শ্রেতোকো উপদ্বীপের অদূরে কাজুওয়ান নামের পর্যটকবাহী নৌযান ডুবে গেলে 20 জন যাত্রী ও নাবিকের প্রাণহানি ঘটে। আরও 6 জন এখনও নিখোঁজ রয়েছেন। পেশাগত অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে কাতসুরাদা সেইচির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। কৌশলীরা যুক্তি দেখিয়েছেন যে নৌযানের নিরাপদ পরিচালনা নিশ্চিত করার দায়িত্ব তার ছিল এবং দুর্ঘটনাটি প্রতিরোধ করতে তিনি

0: ব্যর্থ হয়েছেন। দুর্ঘটনাটি আগে থেকে অনুমানযোগ্য ছিল কিনা সেটা ছিল মামলার মূল বিষয়। কৌশলীরা বলেছেন, নৌযানটি যাত্রা শুরু করার আগেই প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছিল, যা কিনা দুর্ঘটনাটিকে আগে থেকে অনুমানযোগ্য করে তোলে। 5 বছরের কারাদণ্ড প্রদানের আবেদন তারা আদালতের কাছে করেছিলেন। বিবাদী পক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে নৌযানের ডেকে থাকা একটি ত্রুটিপূর্ণ হ্যাচ কভারের কারণে দুর্ঘটনা ঘটে, সমুদ্রের পানির ভেতরে প্রবেশের সুযোগ যেটা করে দিয়েছিল। তারা বলেছেন, হ্যাচটির অবস্থা সম্পর্কে বিবাদীকে জানানো হয়নি এবং এ কারণে দুর্ঘটনাটি আগে থেকে অনুমান করা যায়নি। তারা দাবি করেন যে তিনি নির্দোষ। কুশিরো জেলা আদালতের বুধবার দেওয়া রায়ে সভাপতি বিচারক মিজুকোশি তাকেও বলেছেন, বিবাদীর এটা অনুমান করতে পারা উচিত ছিল যে প্রতিকূল আবহাওয়ায় নৌযাত্রা একটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে, যার অর্থ হচ্ছে বিপর্যয়টি ছিল আগে থেকে অনুমানযোগ্য। বিচারক বলেছেন, কাতসুরাদার অবহেলা কেবল একটি ভুল বিচার ছিল না, বরং নিরাপত্তার বিষয়টিকে হালকাভাবে নেওয়ায় তার অভ্যাসগত প্রবণতা থেকেই এর উদ্ভব হয়। আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মে মাসে মধ্যপ্রাচ্য থেকে জাপানের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, গত বছরের তুলনায় এই সংখ্যা 61.9% কমে গেছে। সেই অঞ্চলের উৎসের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ হ্রাস পেয়েছে 72.1%। অন্যদিকে নাফতাসহ তেল খাতের চালানে পতন হয়েছে 90%। ক্ষতিপূরণ হিসেবে জাপান অন্যান্য দেশ ও অঞ্চল থেকে তেলজাত পণ্য আমদানি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি 24% বেড়েছে। অন্যদিকে নাফতা অন্তর্ভুক্ত থাকা তেলের চালান বৃদ্ধি পেয়েছে 6.6 গুণ। আসিয়ান অঞ্চল থেকে একই ধরনের পণ্যের আমদানিতে 93.5% ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। জাপানের বাণিজ্য ভারসাম্য বিষয়ে মন্ত্রণালয়ের মে মাসের প্রতিবেদনে তেল আমদানির পরিসংখ্যান অন্তর্ভুক্ত ছিল। সামগ্রিকভাবে প্রায় ৩৮০ বিলিয়ন ইয়েন বা $2.3 বিলিয়ন বেশি ঘাটতির হিসাব দেশ দিয়েছে। এটা হচ্ছে গত 4 মাসের মধ্যে প্রথম ঘাটতি। আমদানির পরিমাণ হ্রাস পেলেও বিশ্বজুড়ে আকাশ ছোঁয়া দাম এর মূল্যমান বাড়িয়ে দিয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।